0: समझ रहे हो कि जगह सही नहीं है अर्जुन।
1: यही बात तो किशन ने कहा, ये जगह सही नहीं है। पुल देख से किशन को हबीर प्रोग्राम को सुनते हैं और सही जवाब को दिया था और एक गाना को मांग किया था जो आपने अभी सुना है, मूवी प्रीतम ना मूवी मूवी भूत बंगला, और प्रीतम ने इसका म्यूजिक बजाया है लाइक से कुमार, अरिजीत सिंह का आवाज और निकिता गांधी। ठीक है दोस्तों, हम चलते हैं न्यूज की तरफ, रिकलामों की तरफ, उसके बाद हम आ रहा है
2: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अपर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 9735322747। मेरे इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
3: Advocatenkantoor aan het Ram Soet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
4: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
3: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
5: Voor hulp bel nu 015-21-59-22-7.
3: Advocatenkantoor aan het Raamsoet.
2: BGL Reizen, BGL Reizen, dagtour Aken, Duitsland op 12 september 2026 voor maar 39,50 per persoon. BGL Reizen, 10-daagse busreis naar Spanje, Lloret de Mar, van 16 tot en met 25 oktober. Excursie Torrenda, Mark, Andorra, Taxfree, Barcelona. Appartementen, 4 persoons, basis van 4 personen, €405 per persoon. Hotel op basis van 2 personen, inclusief ontbijt en avondeten voor €510. Opstaanplaats. Ten Rijswijk, zwembad De Schilp en station Rotterdam. BGL Reizen, 3-daagse Londen to live in concert met Jubinau Teliale. BG vertrekt zaterdag 12 december, terug maandag 14 december. 14 december. 3-daagse Londen to België Reizen, live in concert, live in concert Jubinau Teliale. Dag 1 Zoutdal, dag 2 Jubinau Teliale live. Dag die Blue Water Mall. Het is gratis koffie, thee, frisdrank, water in de bus. Daar concertkaarten vanaf £50 op stapplaats Den Haag. Info reservering bel Preach op 06-300-1700-01 of mail naar bglreizen@outlook.com.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Bart Meijer.
6: Een zware storm heeft Hawaï getroffen en zeker 2 doden geëist. Op Kauai werd een man dood aangetroffen langs de kustlijn en op Oahu overleed een man doordat een boom op hem viel. 33.000 huishoudens zitten zonder stroom. De gouverneur vroeg Trump de noodtoestand uit te roepen en zette meer dan 300 leden van de Nationale Garde in. Een vrouw uit Uden is omgekomen bij het ernstige busongeluk in Zwitserland. Haar echtgenoot overleefde de crash en ligt met verwondingen in het ziekenhuis. Hulpdiensten werken nog aan de volledige identificatie van alle slachtoffers. Alarmcentrale Eurocross krijgt momenteel een enorme stroom aan telefoontjes binnen. Bij het tragisch ongeluk vielen in totaal 5 doden en 40 gewonden. Het ministerie van Landbouw stelt een extra subsidie beschikbaar voor het vergroten van de biodiversiteit. Agrariërs zaaien daarbij stroken met kruidenrijke gassen tussen hun gewone gewassen, zoals tarwe. Deze combinatie is gunstig voor de bodemkwaliteit en het voortbestaan van insecten en vogels. En tientallen supporters van Feyenoord krijgen een stadionverbod voor de Kuip en mogelijk heel Nederland. De voetbalclub heeft 47 personen geïdentificeerd na incidenten tijdens de wedstrijd tegen Cambuur. Feyenoord-fans staken tijdens het duel massaal vuurwerk af op de tribunes. Een deel van het vuurwerk belandde in het vak met de supporters van de tegenstander. 7 Cambuur-fans raakten daardoor gewond aan hun gehoor, ogen en huid. Het weer nog. In Nederland is het vandaag bewolkt met af en toe wat lichte regen. Later volgt wat zon bij maximaal rond 20 à 21 graden. Morgen hebben we zon en stapelwolken met een temperatuur tussen 20 en 23 graden. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
7: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Fahon Hindustani Radio.
1: रिक्लामा और न्यूज़। ठीक है दोस्तों, हम प्रोग्राम को चलाते हैं क्योंकि हमारा तुम्हारा साथ एक घंटे और बजा है, उसके बाद मुझे भी जाने की इजाज़त मिलना चाहिए। ठीक है दोस्तों, हम चलेंगे जहां देखा जाए तो राबिया अभी सही जवाब को दिया है। इस पर लिखा है त्राप, सीढ़ी त्राप, लादर त्राप या कानोक अलस इस मोखलक त्राप है, सीढ़ी है और सही जवाब को दिया है और मांग किया है मूवी दिल है तुम्हारा और मोहब्बत के मोहब्बत दिल का सगुन। देखा जाए अलका यज्ञ कुमार शानू उदित नारायण का आवाज़ है, इसका म्यूजिक बजाया गया है नदीम शर्वन और लायरिक से जमीर। हम सुनाते हैं राबिया, आपने सही जवाब को दिया है, हक बनता है गाने को मांगने के लिए, अपना हक को मांग लिया है तो गाना हम आपके तक पहुंचाते हैं।

Magenta weg 259 पर अगर आपको सूरीनाम जाना है, गाड़ी हीर करना है तो आपको जाना पड़ेगा Magenta weg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname de heer Parkas Gokul op telefoonnummer 00597 87 57 939. Contact in Nederland 06 57 418873. Autoverhuurbedrijf A.

आपको सूरीनाम जाना है, गाड़ी हीर करना है, तो आपको जाना पड़ेगा Magentaweg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname de heer Parkas Gokul op telefoonnummer 00597 875739. Contact in Nederland 06 57 418873. Autoverhuurbedrijf A.

दोस्तों अभी आप लोगों हमारा कुलेखा साथी राजन द्वारका से एक मजबरी प्रोग्राम को सुना है। यहाँ से प्रोग्राम को हम ऑफर लेते हैं, एक घंटा हम यानी कि न्यूज पढ़ेंगे। आज भी हम फेसबुक के माध्यम से लाइव नहीं दोस्तों, एंड वॉन्थन जैसे रेखल्स नाम लिख फॉन फेसबुक दट ये एन अकाउंट मिनिमम 3 months मुद हैव एंड डम्पस का ये नाम लिख लाइव गाँ। En ik heb een nieuw account, omdat de oude account van mij namelijk al namelijk door Meta, door een gehackt, geblokkeerd is, mensen. Dus ik heb een helemaal nieuwe account moeten maken. En die moet ik even 2 maanden wachten voordat ik weer live namelijk met mijn Facebook kan zijn. Dit is het probleem, mensen. Maar ja, goed, radio van Hanke Madiem, zeg maar, programma ko aplon. Live, zoals ik tegen Aadje Mangerwaar, 5 over 6, wat je kan heen. Studio met haar collega's. Die Rajesh bhi aan chuka hai aur binnenkort gaan wij weer de stem van bhaiya Amit horen aur subah ke program aap log sune the din ka program ra Anil Sarjuka aur uske baad Rajan ke baad mein hamara program abhi aap log ko hum chalayenge le yani ki 6 se 7 baje hum chalayenge yani ki news 7 se 8 baje log aap log tar kar sakte hain mense and binnenkort gaan wij ook namelijk bereikbaar zijn op WhatsApp ja zeg maar volgende week. En dan kunt u ook ons via WhatsApp bereiken. Maar dan krijgt u allemaal de nummer van mij. Ik ben hard bezig om dit allemaal te regelen. De AMCO Giet Mangna, Kush Mangna. De WhatsApp zijn Apple Mankers. En dat gaat vanaf volgende week. Dat wil ik even gaan verklappen. Dus

min van 0,1% in te boeken. De gepensioneerden zullen er wel een beetje op vooruit gaan. Op het AOW Sociale Zekerheidszorg kebanen bole John Admike AOW plan he. Definitief ook een nietje ze van een streep. Dat is egaan. Kabinet wilde de uitkeringsgerechtigde leeftijd sneller verhogen. Maar ja, hap deko. John Hamlokke 67 hoi gemangen hegaan. Streepie, dat is ke AOW plan wabele opper jaiga. Maar kreeg een storm van kriek te voortduren. Ook wordt het maximum dagloon, het bedrag dat mensen met een uitkering kunnen krijgen, toch niet verlaagd. De vakbonden hebben die op de afgelopen tijd omgedoopt tot de bevalboete. John Hamloke, bole hega een uitkeringsniveau, oké, maar dat ze van verlaagd kreeg. Maar bole ik erbij met vakbonden, bole omgedoopt, bevalboete paise, of bole hega ik erbij mee. और आओ फिया मांगे सबन ऊपर करे एक बारे में बहुत चीज भाई लेगा अब जाए कि ना जाएगा ओग द फक बोन ने लिंक्स ओपोसिसीस Nog verder tegemoet te komen wil het kabinet de bezuiniging op de WW met een jaar uitstellen. Want WW met visa van mangen bezuinigd kreeg. Oh, ze van ik bericht uitstel kreeg. Ook krijgen mensen die arbeid ongeschikt zijn in september volgende jaar alsnog een tegemoetkoming. Dit zou worden afgeschaafd, want tegemoetkoming ze van mangen hegaan. John en me afkeuren hoe ik mangen niet kare. Maar wil het toch verlengd, wil het tot volgende jaar in september. Ook er baat met je afkeuren hoe je van je te nappen. Je tegemoet moet koming tegemoet koning en ja wat daar weer de plan de verhoging van eigen risico jongen, €60 wordt ook een jaar uitgesteld door ze bemangen het jaar we €60 hamloke eigen bijdrage op uitstel bij lega ik bedisk dus ik bedisk baan mogelijk is van €60 chalhadega tweede kamer was hier over geen draagvlak het eigen risico wordt in 27 wel geïndecteerd met zo'n €15 zo en zo bole 27 met €15 wat tot chalaiga. Dat bole investeren in fondsen gebaren mee, infrastructuur en wonen gebaren mee, €1,5 miljoen he naar wegen, blokkie bani, spoorweg bani ga, bole i paisa bole nodig hega, bole bahut kamti he is een druppel op de gloeiende plaat, Rijkswaterschap kalt met groot achterstallige blokkie onthoud kerke, kabinet bole he €4 miljard jone investeer kari fondsen mee, o bole het moet met name investeren klimaat verbeteren en meer economische groei aanwakkeren, o bole woning coöperatie toen jane ghar ke baare mee hoeven min minder belastingen te betalen. Het kabinet wil ze uitzonderen van de EU-regeling. De bedoeld is om belastingontwikkeling tegen te gaan. De staatskaart loopt hierdoor de komende jaar tot 150 tot €150 miljoen mis. De willen belastingwoningcoöperatie te willen verhogen. De direct betalen van staatskaartcontract komt die pijs hoi. Asielzoeker kebaren willen ze ontwikkeling samenwerking geven. Kabinet trekt 3 jaar op ongeveer 10 maar is met 1,1 miljard euro asielzoeker ke paisa nikari se bhaiya oké deega uit voor ontwikkeling samenwerken een flink bedrag mensen maar dat herstel nog niet het volledige gaat dat de komende jaren door de kabinet schoof in de begroting is geslagen box 3 ke baare mein hai bataye gaye dosto ha over box 3 over de toekomst in box 3 is geen besluit genomen het kabinet wil het wetvoorstel dat nog in de eerste kamer ligt parkeren en in het voorjaar met een nieuw plan komen. Een kern van het probleem is hoe vermogens belast gaan worden. Moeten zij straks ook belasting betalen over de waardestijging van hun vermogen of pas bij de verkoop? Deze discussie was het twistpunt in de coalitie en zorg voor de lange, moeizame onderhandeling. Wat heb je nu met je ghar dwaar gegaan? Tweede ghar se jada hai. Is er mee pe? Saban dekhe toor huurwaarde ketra hai. Ohi ke mutamik. Saban toke belasting mange hega box 3 me dhare. Ab saban bole hega तू घरवा ना बेचले बाटे उतरा महान ब्लास्टिंग है सबन ओवरवेक करेगा क्यों ब्लास्टिंग हुआ तो के कब मारे ये घरवा बेचिए तब ना कि अबे तू घरवा ना बेचले बाटे तू फर हीर कर ले कुछ कर ले तो सबन के चाहिए बॉक्स 3 मा ई बोले पार्केर कर दी से तू इरे कामर में और बोले हेड कैन फॉर अ प्रॉब्लम हु वर्मोगंस ब्लास्ट गांट वर्डन मूटन से स्ट्रक्स ओक ब्लास्टिंग बतालन ओवर द वार्ड स्टेकिंग फॉर हिज वर्मोगन और फास्ट बाय द फेरको ओ दिस क्वेश्चन वाज अ ट्विस्ट इन द क्वालिटी एंड सॉर्ट द फॉर हेड
voor de lange moeizame onderhandeling. Hier komt de rekening te liggen bij je kinderopvangkebare met je toeslagen, leidingwater, hogere inkomstenkebare bezuiniging, investeren in onderminde infrastructuur, lagere brandstofprijs, koopkrachtreparatie kosten allemaal geld. Mensen, deze miljarden moet het kabinet wel ergens vandaan halen. Apokerbare mee. Bole he. Ori hoe bolisega. Bole hega. Bolisega. Om geld vrij te spelen, maar waarvan nog moet blijken op de echte boek de 2 miljard euro opleveren. Kriga kabinet a premie afsnijden kreeg bij de overheid. Orbole mensen worden ook in de portemonnee geraakt. Zo gaat de kinderopvangtoeslag volgend jaar minder hard omhoog dan gepland. Bole belasting leidingwater van 0,10 eurocent per 1 per 1000 liter. Chariga. Op de, hoe de plannen verder worden betaald is nog onduidelijk. Mensen, ook zo is grappen van AOW plan nog niet volledig gedekt zijn. De Hamboli is een belangrijk economieke barimie. Jantalon mange jane hamar de Suriname en Nederland mee. Or hamloke zingen kahoiga. We gaan even wachten mensen. Tonsje prinsjes daar en iedereen moet volgen. Als je na volgt kreeg Johnny te volgen kerbekere he. Joontje, hem betaai pabe, hem te lukke zeker betaabe, ki kon kon regels hem lukke, aanwehega, want dat is heel belangrijk, dat je weet hoe je moet gaan met je elektriciteit, mensen die ziek zijn, mensen met ziektekostenverzekering, mensen met de AOW, mensen die in de WW zitten, mensen die namelijk in de koopkrachtversterking, is heb je waarin mee aanvloeken te hem, jeroer, betaante hier hinge. आने वाला दिनों में जो प्रिंसेस दाख के बात में अब जनता देखो भैया मुदर दूत आनखेफ्त तेखन सोन 14 बरिस के बेटवा भैया आपन माई के पैसा चोरी करी से भैया और काहे के वो मांगते हैं को रेस ब्रोम फिश किने ओकर पैसा सोना सब किने इस फंसेन मुदर और ना खाली मैया के अपन आजी के भी खरोद मुदर के भी हम नानी है के आजी है मखरोद मुदर के भी पैसा चोराई से गए लंडवा फिर तीन यारख और सोना ओना जितना है एगो नीखन तीन यारख PSK, hoe bid deze en opbrengst aan zijn eigen auto besteden. Beide verdachten zijn in verzekering gesteld. Bij de Isab de Kobronvies, Otokatin, Nani, Anji, Mayake, Paisa, Sub Isab Chori, Kerker, Ojaike, bid de wehe, Mousi, Upon Paisa, Jorze, Maya, Lukwaike, Dalerie, Suriname, Kebate. Toen ja, wat daar is, Pai, Pakarke, Bunkeris en natuurlijk, Orbole, Gelbedrag. En gouden sieraden zijn weggenomen. De sieraden hadden emotionele waarde voor haar moeder en haar grootmoeder. Tjouda Baris moest afstaan van een bronvis in zijn bezit te krijgen. Een 19-jarige die verkocht de sieraden, maar gebruikte het geld voor zijn eigen auto. Zo'n een beetje pijswa apreleken op een auto met iets waar is gelonda. Ook gebruiken leren haar nani. En ze maat, hey, abdeko. Ego ouderd kisipaai in Suriname met pakkerise, bhaiya. Oké, pakkerise afdeling. Afdeling fraude 9 september ke pakdi se ko aur jaat ke jek bole azi okar naam hai e for duister kalera bhaiya paisa de okay jese hum pakdi se to bole hai gan dui go afson laka ankhiften kor upar bhail hai bole forlopig ondersoek is gebleken dat de banadele MKNP via azi de naam aan een zogenaamde kasgeld systeem sir naam me to jane kas चले भैया उम्दत अनमी पैसा ढेना स्पार कर पावे सलफस्तांद ते 5 मिला रही तो बोली हर महीना तुलो मान लिया जाए 100 रुपया ऊपर धरियो ते जेकर ब्योर्त आए ओइसे पैसा बटा है ते अब जेकर ब्योर्त आयल है पैसा पावे को पैसे न पैसा एक मिला रहे है जे पैसा धरे है सो का नाम कास्केल सिस्टम है कास्केल वेर बहिर दोर अन तंत फन फरदाख्त फोल्गस गमाक्त अस्प्राकन सो द बनान दे augustus 26 met Paisoa uw uitkeer hoeke palen op het aanwege als je de geldbedrag in Surinaamse dollar die aan de aandeelden toebehoorden in ontvangst had genomen, zij zou deze bedragen echter niet aan de
aangevers hebben overgedragen. तो वही बात है भैया, हुआ कस मुनी सब चलावे हैं, बाकी अब पैसवा जे कसवा मेरा वही पैसवा मार दे से तभी कर मारे मान खिफ तो भैले। और कस मुनी अभी बताएं भैया, जे अनजोन आदमी सिर्फ तन पैसा अपरे से ना स्पार कर पाइए तो उस सब कही वो इसने चलावे, बोले हमारे घर में पैसा उड़ जाए तो हम कस मुनिया पाँच मिलाक दे दी तो पाँच महीना बाद हम जीरा का पर 500 हुआ पावे। ऐसे चित्तौर ही पैसा भैया बाकी ना फाइव मान द पास तो पाइए 500 ओके बोले है कस मुनी। तो कोशिश करियो भैया अपने सब पैसा धरे के दत एकदम ही लमार फैल मैं से मैं तू जाने चोर चपाटी भी बचाई कर रही है। अब देखो पेनिशी यार अमतनार फर्स्ट नंबर रैकिंग तीन में जींस वहाँ अपन एगो सिपीर के भैया एगो सिपीर का करी से गा एगो तीनर के बदराई करी अपन पिस्तौल से अप के पकड़ी से गे सिपाही बोले वार बे अन खुरुप 300 हेवन बनादन मैं से जींस वापन द साखिफ इन मिनस ओ फॉर द नू द ऑफ हेप ऑफ शाल मी हम एक देखली सोशल मीडिया पे भैया। और बोले फॉल्ट द फरक्लानिंग फॉर ए फैमिली लेट बफोंड एक फॉर द टीनर सिख इन द आवंटूरन बाय द इंद्रिस फॉर द वोनिंग है सो दार सामे में द फ्रेंड्स ऑफ सेन मोबाइल टेलीफोन एंड स्पेल हैवन गेस्पेल्ड द एक द्वारी पुष्प के मोबाइल पे स्पेल खेल रहा। और बोले फैमिली क्रिक ओपन का हेवन मोमेंट एंड टेलीफोन जो मैंने मीडिया डीलिंग कि ये यंगरन जो नेगा उका बोले है गए को सिपीर का ऑन द स्कॉट साउदर्न वार्डन का होदन। और बोले volgens het helaas had de sipier de jongeren aangesproken omdat zij volgens hem de openbare orde zouden verstoren. De tiener zou daarop hebben aangegeven dat hij geen overlast veroorzaakte. Obole sipier was reed volgende verklaring vervolgens weg, maar keerde enkele minuten later terug met zijn pistool in hand. De ambtenaren zou zich daarbij niet hebben gelegitimeerd. Volgens de familielid spande hij vervolgens het wapen en loste hij een schot. Daarna zou hij de dienstwapen op de tiener hebben gericht en hen hebben gesommerd op grond te gaan liggen. De familielid, ik er maar mee, telefoontje naar locatie kwam. De ito sipahina hij legitimeer binnen kalera op een pistool is zullen kijken. Ouders larkoen ke, jane tiranoen ke. Moeilijk karatraat, dus toen hem aanplukken een giet zonate he. Uske baare mee hem aanjaaien. Dilbar, dilbar, dilbar.

0: ना दियो भैया लीफर देंस को लो ठीक है। तो हमारी जनता एक दो समाचार आप लोग के और हम सुनाएंगे तो हमारा एक घंटा प्रोग्राम पूरा हो जाएंगे। तो ये बात है फिर कहते बिन कोर्ट साइन वे मेन से अनपार ऑन बिन कोर्ट साइन वे बर एक बार ऑफ वेट सॉप या और वह फाउन एक मैं चल वही सकना हम लोग को मालमाल तरीक ले हम लोग के व्हाट्सएप नंबर बिन कोर्ट खाओ बकेन मांगे और व्हाट्सएप पे हम लोग के रेक्स्ट्रीज कुछ गीत मंगियो कुछ इंफॉर्मेशन कुछ बोले मंगियो भैया डायरेक्ट व्हाट्सएप करिए हम लोग लगे आ जाए एंड दर क्रेक हुई डू बिन कोर्ट दे से इंफॉर्मेशन रेडियो फाउन हम लोग के बहुत आगे जा है दोस्तों एंड एंड एंड नीत अली दैट वे हां रेडियो फाउन हीव्स एन एक फाउन करोक ग्रुप नामलिक मेंसे फन ओन से कोलीगास बिन कोर्ट गाव स्टार्ट मेंट रन फाउन चौ taalgroep ook mensen, wetsop zijn wij en wij zijn ook de laagste Janneke, zelfs laag, zelfs goedkope laat me dat zeggen, goedkoopste radio van Vermijs DWH Vermijs en Moutkes en alles kunt u gewoon bellen naar ons studio nummer 07-36-22-077 aanploekoham garantie dit die sepsie goedkoop reclame, vermaais en alles ga ik doen en voor u, dat u namelijk verder beter met uw bedrijf en winkels kan. Tap de kop ja, bij het bureau van de schatschuld in Suriname heeft reageerd op een bericht over de kwijtschelding van Surinaamse schulden door China. Suriname behoort karja hai, yani China ke. To hiya bole hega, staatsschuld joan bole boodschap dit ke China hai specifiek renteloze lening van 320 miljoen Chinese yen kwijtgescholden, maar niet de volledige schuld van circa 550 miljoen. Dus 320 miljoen Chinese paisa ukabel kwijt kan deze bakina 550 miljoen American dollar wa. Dus Suriname Chinese karjaba. Ook mag de kwijtschelding niet worden gepresenteerd als een nieuwe schuldkwijtschelding in 2026 mee. Orikarbare mee persbericht bolle reactiebureau van staatsschuld bolle hege bericht geven in zaken Chinese schuldkwijtschelding. Op bolle hege dat de minister van Financiën en Planning op 8 september heeft verspreid. Op bolle bolle uchiwa aisena he kisapai swa chinoa bolle schuldkardise. Op minister van Financiën en Planning achke bolle verspreid kardise. Iske kwijt kan de Chinwa na lega kan pa pa iswa. Lening jod 1 januari 2022 kera al uit het overzicht van de buitenlandse overheidsschulden waren verwijderd. Hierdoor vinden deze leningen buiten het gereguleerde proces van schuld herstructureren met China. Dus 2022 de regering Janneke Jefferson Toki kera oesem met een renteloze lening per 1 januari pe bolle buitenlandse overheidsschulden waren verwijderd. Op bolle de informatie over deze lening is terug te vinden pandra 15 van de schuldplan 2026 mee. Toen hij zei baten wanneer de kwijtschelding formeel is overgenomen vermelde persbureau. Toen hamelijke minister van Financiën die betaalde hij agenta zo je Chinoa sab chor deze karjoa maar hij zei na hij. Hij zei Chinoa na hij bhaiya. गलीबी में भैया हुआ पे भाई वर्द विसलिंग भले गलीबी एगो जगह है जहां आदमी जाए घूमे उमे भाई और गलीबी में का बोले है का ओ कस्ट्रंट इज दैट बोले ऑफ स्क्रिक दूर स्टिक पर दई बोले है का इंसिडेंट बोले एगो ओम और नीफ में भइल है वार बेड ओम हैन लीफन इसका कॉमन ओमु भैया मर गए ओकर नीफ के छोड़ी भोक के माढ़ाड़ी से और बोले झगड़वा भइल है दोनों में काका बेटवा में और बोले दे स्लाख्तोफर आज का फॉलक फन अपखलोपन फर वॉन्डिंग इसे ओवरलीडन तो फॉलक अन पुलिसी आखिर दे तो फॉलक द गलीबी फरब्लेव ही द फरदाख्तर आंखाउदन दे इसे फर फॉलकस ओवर गद्रागन नतुलक फर फर्दरे onderzoek mensen te omergen hebben. Op het oude hegen doodgeschoken is de 40-jarige Jamie aanmergen hebben. Oor je maand hebben. De gieter van ja, hebben doodgeschoken is de 40-jarige Jamie aan. Op het oude hegen vrijgekomen. Dus een zijn 70-jarige Philips Groenberg woensdagavond door de dood in Christina Kondrikje. Baantje de Hamare Surinamke Janta. Jo aanplok en betaal. Bhaiya Venezuela ke president. Jo ne tu jane Madura ke do ban kari se. A jo VP raha. U hoi ge hua ke president. Ego aurat hai. To u aile hai Suriname. Des me bhaiya oke. Yeni Simon hum lo ke president. Ay nudak karke bolai se. Tab u aile hai bhai. Tab baatchit hoega. For samenwerking van. Visserij, landbouw en nog heel veel dingen. Hum jaila tari so hun weg me bhaiya. Hoe pe bhi. Jabber खवापन बरूफिंग भईल है जे कहुआ पे दगवल भईल है कितना कितना दगवल बताई भैया $4,000 लेके चल गए टेलीफिसी लेके चल गए है खास सिलेंडर लेके चल गए है और बरूफिंग फलीतन से लाख स्वार्थ थे उदा फिट से तो और हमारा भैया हम लोग के जो मिनिस्टर बैतलान से साके को कनम अभी तरी से ले ली और वो है तुलन जानो है हनीश मनोरथ बोले हम लोग के क्रिमिनालिटी कमती भईल है तो ये बती आप श्री en Venezuela mikken op samenwerking in landbouw, visserij en energie ke bare mein. Hamare janta aise baat hai. Roofers kitan maanir en maken duizenden dollars buit mensen. To Peru bhaiya sluit zich aan bij door VS geleide veiligheids Allianz hield de Amerikaans. To dosto ye sab baat aapko hum sunate hai. और यहां तक था हमारा आदेश और विदेश के समाचार सुनने के लिए बहुत बहुत धन्यवाद. जॉनी नंबर वन है हमारा नाम और इस प्रोग्राम को हर हाल रविवार के सोमवार के 1 बजे हम फिर से करेंगे और बीच बीच भी हम चला देंगे. और हमारा राम राम नमस्कार प्यार भरिए नाम. दोस्तों अभी न्यूज़ हमने पढ़ चुका है. अभी हम इसके बाद आप लोग को कुछ मिली जुली गीत सुनाएंगे और आप तार करके गाना मांग सकते. हम लाइव है दोस्तों. बेल आ द स्टूडियो 07-362-20-077. दैट मुट यू डू ना द रिक्लाम फन 7 uur mensen, na de reclame van 7 uur kunt u namelijk bellen om een liedje aan te vragen. Zo gaat het. We gaan naar de reclamebreek.
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
2: Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemiddag, ik ben Bart Meijer. Een zware storm heeft Hawaï getroffen en zeker 2 doden geëist. Op Kauai werd een man dood aangetroffen langs de kustlijn en op Oahu overleed een man doordat een boom op hem viel. 33.000 huishoudens zitten zonder stroom. De gouverneur vroeg Trump de noodtoestand uit te roepen en zette meer dan 300 leden van de Nationale Garde in. Een vrouw uit Uden is omgekomen bij het ernstige busongeluk in Zwitserland. Haar echtgenoot overleefde de crash en ligt met verwondingen in het ziekenhuis. Hulpdiensten werken nog aan de volledige identificatie van alle slachtoffers. Alarmcentrale Eurocross krijgt momenteel een enorme stroom aan telefoontjes binnen. Bij het tragisch ongeluk vielen in totaal 5 doden en 40 gewonden. Het ministerie van Landbouw stelt een extra subsidie beschikbaar voor het vergroten van de biodiversiteit. Agrariërs zaaien daarbij stroken met kruidenrijke gassen tussen hun gewone gewassen, zoals tarwe. Deze combinatie is gunstig voor de bodemkwaliteit en het voortbestaan van insecten en vogels. En tientallen supporters van Feyenoord krijgen een stadionverbod voor de Kuip en mogelijk heel Nederland. De voetbalclub heeft 47 personen geïdentificeerd na incidenten tijdens de wedstrijd tegen Cambuur. Feyenoord-fans staken tijdens het duel massaal vuurwerk af op de tribunes. Een deel van het vuurwerk belandde in het vak met de supporters van de tegenstander. 7 Cambuur-fans raakten daardoor gewond aan hun gehoor, ogen en huid. Het weer nog. In Nederland is het vandaag bewolkt met af en toe wat lichte regen. Later volgt wat zon bij maximaal rond 20 à 21 graden. Morgen hebben we zon en stapelwolken met een temperatuur tussen 20 en 23 graden. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
0: Hari kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. आप जाइए हमारा वेबसाइट ही और हमारा ईमेल है info@fahonfm.nl. हर एक एडवर्टाइजमेंट हर एक काम के लिए अवतार कर सकते हैं। सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 9736522747। मेरे इन्फो radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Fahon Hindustani Radio.